কনেগেরিকা আকাশবাণী শিলং খবর মানপুলি কানলি জানা কিমাত বকং সানজুক খবর উমন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদি উলাইয় একানাম কুম উমন্ত্রী রংবাদু বসনশার স্লামতাম হাদিয়েনজু নেহরু পনং ডিপার্টমেন্ট অফ হাই এডুকেশন জঙ্কতনাথ পুলিপুথি সরকার ইন্ডিয়া ইয়াকা রিজনাল ওয়ার্কশপ হালর কচিমপন্ত্রী কাম ইয়াকা রুসা পি এম উষা হাশিলং অনপিনলং শিলং ইয়েক নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার সামিট হাকতে ইয়েগোবান ওয়ান বাদ মন্তাক সঙ্গে অন দু বোর্ডিং কি কাতুকাত জাকা হাশিলং না দাও কে কাম মারামত কি খবর কী বাবনিয়া উমন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদি নিনক সঙ্গে উলালং উবারা স্লামতাম হাকজিং সাকরি কুম উমন্ত্রী রংবাদু জঙ্কারি ইন্ডিয়া উমোদি উলাবাম স্মাই কুম উমন্ত্রী রংবাদু কারি হাক আফ্রিক জুবনায় জিমাং জুসনাম আর হাজার খাসাও বাদ উলাদন হাগাতে সুকি লিনটার হাকবা তাত হাদু অন্যান কসঙ্গি কজিং সাকরি জং উ কুম উমন্ত্রী রংবাদু জঙ্কারি ইন্ডিয়া কালা কঞ্জ সাও হাজার লাইস পা খন্ডাই কন্ডাই সঙ্গি কবলা পন্নং ইয়ে উ উমন্ত্রী রংবাদু বসনশার স্লামতাম হাকতে কদান হাকারি ইন্ডিয়া দা কবা উলাতাম ইয়াক সাময় জিং সাকরি জং উমন্ত্রী রংবাদু বারিম উ পান্ডিত জওয়াহরলাল নেহরু উবলা সিনশার হাকতে কদান সাও হাজার লাইস পা খন্ডাই ফুফরা সঙ্গি হাকপর বা কী বুন কিরি জক পৃথাই কি সাকি কজিং কলা হাক সান পৃথাই বাদ হাক সিনশার খাদার হাক বা কজিং কলা নং এলামরু কক্রই ভা কারি ইন্ডিয়া ক ইয়মাত ইয়া কজিং সিনশার কবা খলম কলা উনং এলাম বাদ উবাই বিটং দা কজিং সিনশার হাক বা ওয়াট কি নং জুরেব কী পিনলং কিজিং ওয়াট বিয়া হাক পৃথাই হাক সিনশার খাদার কিরা বু ইয় উমন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদি হাক কর্দান ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ডেমোক্রেটিক লিডার কথা উনং এলাম

গণিতক আকাশবাণী শিলং খবর তিন জেনা ও পুরাই রাও লেনার ফওয়া কে খমাত কেম কামিং খবর ও প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দেপলা ইয়েলং গভর্নিং কাউন্সিল মিটিং খাটবি ইয়ং নীতি আয়োগ হা রাষ্ট্রপতি ভবন হানিউ দিল্লি সরকার জেলা মেঘালয় দাপনমান ইয়েলং নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আট হাজার ফাউন্ড্রু উ জেমস পি কে সংমা নয় এলাম ন্যাশনাল পিপলস পার্টি সা জেড ও কামরুখট সাকে ইং দরবার রাজ্যসভা খ্লাম এম ইয়েছা দাওপ্রখাত সরকারি নেবেনতা ইথরওয়া ইয়গনি গ্রিমস কামক ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স অং এম এল এ এল হেক কখবর গোপনে ও প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নেপলা ইয়েলং গভর্নিং কাউন্সিল মিটিং গৌখাটবি ইংক নীতি আয়োগ হা রাষ্ট্রপতি ভবন হানিউ দিল্লি অং প্রাইম মিনিস্টার মোদি হাপ্রদি শিবন গিজিং এ হাগিনি সঙ্গে হাগুবন গিলিয়ং হাগসংসার গাকাদার গ্রে ইন্ডিয়া এলে গৌপঞ্চকে ও ওয়ান রা এ কলা ই রয় পার কামদমং লংবা গিকসিত ভারত ও প্রাইম মিনিস্টার মোদি অং এমকাউ এম ই ক্রেলং ই এফলু জিমুৎলং হাপ্রদি গিজলাও ফের ফের ইয়ংগ্রি ইন্ডিয়া হাগনি গেলং ই ক্লাম হেব কামন ও কিন্তু ইয়ে কাম সেং কাম সমেন ও কিন্তু ইগ স্কিল ই নং ইয়ে ইয়ংগিব্রু ও খি ও ক্রে নি ইদে কামতে খনাম ও ইউ ইয়ে ও পনরয় ইয়ে গি কাম কামাই জাকপো হাগলং গিজলা হাপো ইয়ংগ্রি সরকার জেলা মেঘালয় দাপনমান ইয়েলং নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আট হাজার ভান্ড্রু হাগা খাটসান ও খানরুদ্রেক ইয়নবনায় হাগনি গেলং দাউ এমলং লাইক হে নয়েলাম নৌরক ফ্রাফলি গিজলা কথাইলং মিসি ইয়ংরি দাউ এমলং লাইক নি খমান নাগি ফ্রাফলি কি ইউনিয়ন মিনিস্ট্রি ইয়ংরি ইন্ডিয়া ও মিনিস্টার সরকারি ও পাইক ইয়াগ মিনিস্ট্রি রোড ট্রান্সপোর্ট ওয়াগ হাইওয়েস উ নিতিন গাডকারি ও ওয়াই ইয়াগনি গেলং হা লারিটি পারফর্মিং সেন্টার হা মাউকসিয়ং হাশিলং কিনি গেলং গো আসি মান গেলে গেলং গো হে গোকমাই হাগোদাও এম ফ্রাস পা আংমুত কিনই সিমন্তা লেস পা আংমুত নগিনি গিতে অফিসার সরকার কি হে ইয়ং গি খারখানা কি নং বৈ তঙ্কা কি সেং কাম সমেন ও গি ব্রু গু ছম্ফং হে গি কাম কিন্তু পুনরয় নাকি লাইন নাকি লাইন কি বন্তা ইয়ংগ্রি ইন্ডিয়া উ জেমস পি কে সংমা নয়েলাম ইয়ং ন্যাশনাল পিপলস পার্টি সা জেড উ ক্লেম এম কি ইয়ে প্রসা ই কামরুখট সাকে ইং দরবার রাজ্যসভা উ রিটার্নিং অফিসার ও মানলে উ সেক্রেটারি ইয়ং মেঘালয় লেজিসলেটিভ এসেম্বলি উ মালতুস এস সংমা দাপন বনাও ইয়ে ইয়ং জেমস পি কে সংমা কামরুখট সাকে রাজ্যসভা দাপন সিখেট ইয়ে জব দাগ সার্টিফিকেট মেলিয়ং উ জেমস সংমা অং কুলারু ও ক্রে নেবতা ই ভাইমেট ইংগ জিলা মেঘালয়া ওর আগুবি কুলারু লাগে জিং এ ইংগ জিলা ই দেওয়া ইং বাই বা হাখমাত দো ইগি ওর দা ওয়ান রা ওগে হাখমাত ইং ইং হা পার্লিমেন্ট পিনটিপ সরকার রি লংবাউ এম এল এ এল হেক ইতরওয়া ইয়াগনি গ্রিমস কাম ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এ প্রখাত হেত ওইনি ডাংলাই সিখমাত অং এম এল এ এল হেক হেত ওইনি বন্তা ইয় ও ওই ছ্যাম ও ই ক্লাম ও আউ মিনিস্টার ইং সরকার রি ও পৈ ইয়াগ মিনিস্ট্রি ইসাই খিয়া উ জে পি নাদা হে পর ও ওয়ান উ ছিক জেলা মেঘালয়া ও ওয়াই হসপিটাল অং এম এল এ এল হেক নি লিয়াং কি উক্রাই ইয়ং নি গ্রিমস দি এ কিলে ই কট কিসলা গু এম কাম হেত ওইনি হাগিরি কি পর ও ওয়ান উ ছিক জেলা দেলাং উইট কি কট কিসলা ও এম কাম দে এ লাই এক চিঠি গো বো ইকন্তু ইয়া মিনিস্টার জে পি নাদা ও এ গরাই কাম ওয়াদ দওয়া ওয়াগে নিগ্রেমস উমান গ ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স নেইলাং ইয়ং মিনিস্টার নাদা কুলার ও পাইপনিয়া ও প্রখাত ভা হে তো ওয়া ইনি ইতরওয়া কনি খবর ওয়ান গেছি নাক আকাশবাণী শিলং নেলিয়াং উ ডেপুটি কমিশনার ও মানলে কম্পিটেন্ট অথরিটি ফর ল্যান্ড অ্যাকুইজিশন সাউথ ওয়েস্ট গারো হিলস
dapen tip heta wai ipen bet tau neben ta u surak tura bypass national highway project mani berbiang dapen tip wa isu isai neben ta ka bai tau ulai lengba ka public financial management system kentu yoro itre tau wa umkamu link ya ka bank account wa adhar khnang wa yo lai neiwani wan ithot hadena bot Kenya kacung sora hagin isni, dah kinong unsuri ke wan negaleng gejala, wa kiri guper guper. Kita tahu unsuri ku ye beb hagi bru, hagin isni, kentup ki, ye ka mau kudok dempep, kacchat lengsiar, way saudong, wa kacchat nok kalikai. Kini kita tahu Kenya gila, digi bus, digi kari, wari ki arsika. Ini buan kinong unsuri, to ane dau dah snap ha, dah snap niyo suk cuchu. Yagini kita tahu unsuri hagizla. Tahu apa perdini ura? Citamla upaj uyo igi kari kumi psya kamtami igi arcaka. Emku ya arcaka kiulai wong wong weng weng klem sap helmet ini ye uya coma cawan ra iya imenso. Kam tem kam bahau em igi pulit trafik kiu upaj tikna yagiti igi kari ki arcaka kiulai kupenjing keluar. Hagi tahu unsuri. Arwah perangut kikena apure naga College of Community Science Tura saaki hadikla para Southwest Garo Hills kam cipenta naga Rural Awareness Work Experience Program kaman cipenta ni ipure haga Bachelor of Science BSc. Heni saaki ni kena cipenai haga ni kacnong dikla para Dalai limi lipsia agi sepok gi yung gisem di iklam ni kena di keli tekit ki ni gu chong chenong. Hagi buon gi liang kena nguyok gu senyau tu wa kamon wupen bah yai im milong hagi yung gisem hagi thai nong gendong. Kini gi kena apurai di keli tekit ki nadu irkom bam kom di iki ikre kam terter kena nguyok gu ye wanra yai kelai wa bah iwa miat leng ba ito bnya. Nega sengi haga yau dading grey. Dem ka ilang peba kau percak ya ka Sai Computers Limited. Nei da wumpoi tikna ka boarding ha dading grey subdivision. Hagani gi ilang yeng percak gi peba. Dei cimenta lang lagi no ilam snong no ilam hagi sen bahalang. Dagi bru gue he yong ka snong kentawe cenderang hadu gi kena skur. Hagani gi sengi dem la imi surok. Iwa sedang nado na yau dading grey. Cedok cak office Sai Computers Limited, depan kut yeni mit surat harga madan dedengre. Hagi plakat kibru dethok depan pau ki yeki jingek giyongki ni da wumpoy tikna ke boarding. Emwe bru unong bangla usakut haperdi upuat yong kari India wagari Bangladesh ni da wagi sepai kaput yong kari Bangladesh mpedianggi yonu bru wawan sepok Bangladesh. Unu bro, wan psia usapak upot usam yang gri India, klem kikot kisulai gobiang, hagi ni gipuar kis ngi guridap. Desoy ya gesoskular haperdi ke State Council of Science, Technology and Environment, wa ke Lord's Education and Health Society, Wat Wani AI, ni bintawa wan rai roi par gejala Meghalaya, lengba ke Artificial Intelligence. Lengba gini gesoskular datemu, wa wan rai kelai harukom kerekam, iwa harukom, Hapu yang gejala lembaga artificial intelligence kamtam hai kam rap ikam riang. Terperlok dagi di kubur bersenyawa sepi. Kini ke kubur kita yang jentia. Dapur aku cukup. Kini tok Akashwani Shillong.

কেনেগেডেক আকাশবাণী শিলং খবর বানপুলি দা লাসে দর সিনড্রাম কিমাত কংসান জঙ্গ খবর মেতাক জানমেন ইয়ালাম মন্ত্রী রংবাদ উকরি নরেন্দ্র মোদি এক গভর্নিং কাউন্সিল মিটিং খাটওয়ে নীতি আয়োগ রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি অনপ্রিয়াঙ্ক সরকার মেঘালয় এক নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট 2018 শাহজিদ উজেমস পি কে সংমা কমু এমপি রাজ্যসভা ক্লাম কচিং প্রসা কজিং তুবা বনপুলং এক নেগ্রেম স্কুম কে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কদন হাপরিং কজিং ইকরন অং উবা এ এল হেক কি খবর কি ববনিয়া উমন্ত্রী রংবাদ উকরি নরেন্দ্র মোদি হে উলাম এক গভর্নিং কাউন্সিল মিটিং খাটওয়ে জঙ্গ নীতি আয়োগ রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লি উল অং বাতলা কপথে কয়াইলি লিংবা কি পর কিবম ইতিকনা বার হাপেন গজিং সঞ্জর কংসুক সংসান কী ইন্ডিয়া কয়াই কিনজ শিকিবন্তা কিবা সলর দা কজিং স্নৌস খ্যাম বার কজিং কুট জিংমুট উমোদি উল অং বাকাত বা কী ইন্ডিয়া কনং কেউ সুফ্রাং বন কিনজ সক থং জঙ্গ বিকশিত ভারত কজিং কিট খ্লি লং জঙ্গ সরকার পদেং বট কি সরকার জুল্লা কলানং খ্লান উমোদি উল অং রু বা কজিং ত্রৈ লং কজিং ক্রেন বা কজিং সাম মার্কলিয়াং কদি বনে লাম ইয়ে কজিং কন্দ হাপরেং কি জুল্লা হাকি গজিং লং লাই আতাই হলোর কি লাট কিলিনটি বন কিন তিউ গজিং সেন কাম না জং বন পিনপেট ই কি সাপ কি ফং বট বন থাউ কি লাট আই কাম আই জাম কি বনে হাকল লেং জং করি কা সরকার জেলা মেঘালয় কনপ্রিয়াং এক নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট 2018 হাক খাতসান বার খাতনরে তরিক উজলিও কনি কি জিঙ্গেলাং কনবান লাম লাং এ কি ফ্রাতলি কি জেলা কা থান সাথে লামি নি রিংকাত বকি নংমি খমান নাকি ফ্রাতলি কি তনান চক সরকার কমে উমন্ত্রী কতনাত রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েস উনিতেন গাডকারি উনপ্লে এক সামিট হাক লারিটি পারফর্মিং সেন্টার কবদান হামাউ কা সিয়াং শিলং কনিক সামিট কব আর্স নি লক্ষ্মী লন্তি বখন লং কৌন কি জিংলং কি বহে হাক থাইন সাতে লামিক নি হাকলিয়াং জং ইনফ্রাস্ট্রাকচার কবা অন্ডন পালাত ফ্রাস পা আঙুন কি ডেলিগেটস লাইস পা আঙুন কি অফিসার রংবা ন সরকার কি নং বৈ তিংকা কি নং সেন কাম না জং বাট কি ওয়ে তাই কি নং এডন বন্তা না কলেং জং করি উ নংলাম কসং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি উবদেরু উ এমএলএ বরিম উ জেমস পি কে সংমা উলা শাহজিদ খ্লেম কনু কনু গজিং প্রসা কুম উৎখট ক রাজ্যসভা হাদিয়েন বা খ্লেম দন বা আই কৃতেং নাগবন্তা কে ইলেকশন রিটার্নিং অফিসার বাট সেক্রেটারি ক মেঘালয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি উমালথস এস সংমা উলাপনবনা ইকনে হাদিয়েন বা লজিয়েদ বাট বন আই সিরনাথ ইলেকশন শাহ উ জেমস সংমা হাদিম গজিং শাহজিদ উজেমস উলাপ অং বন্ত্রী নাকবন্থা কজিং ভা জঙ্গ জুল্লা বট উনপিন তিকনা বনরা হিমাত ইকরন কি পাকতা ইয়ক জুল্লা হাগ ইয়ং দরবার থাও আন জঙ্গি উবা এ এল হেক উল অং বা সরকার কমে কিনতিপ ইউ বা কজিং তুরবা বনপিন ইয় ইয়ক নেগ্রিমস দা কিরদান কুম কে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স লানি কৌই নাকি জখা পুলি কব কংসান হাকি কদন হাপরেন গজিং এক্রেন হাবা ক্রেন শিগি লাট ফাথাই খুবর উবা হেক উল অং বৌলারা একনি মাত বট মন্ত্রী বরিম কথনাত কক খিয়া জংকরি বট উল ইয় এক জুবাব স্নৌতনাত উল অং রু বৌলারা বিয়াং ইয়া কচু কমাত হাক পর কজিং ওয়ান জং মন্ত্রী কক খিয়া উজি পি নাদা হাক বৌলা ওয়ান বান প্লে কৌ